0: কলবে দুনিয়া গে মশ ফা কলবে খবর কসপলা লানা এগোতন দুনিয়া গে মশ ফা কলবে খবর কে তেরে গা ওয়ার্ল্ড কাপ তা সওয়াল কুরানি ট্রাম্প ইনফান্টিনো মিসরুখি কে তশুং লেফওয়া খবর কা ইউএই গা প্যাসেঞ্জার ট্রেন গে খিদমে মিমহু ফশনি কামা লেফওয়া খবর মিমি গে তেকটির কুরি গে খবরে মিগে তুরুং গা দহুনু গা ইউরোপ ফিহনি কামা লেফওয়া খবর গে তুরুং আলি হামনাই গে জানাজা তেহরান গে তেহরান তিনদুয়া বন্ধ মিসুরহিগে দশম দীফা খবর মিনুহুগা ফাহা কলবে মিগে তুরুম ফ্রান্স রেকর্ড হুনু রে 21.5 ডিগ্রি সেলসিয়াস মি মিগে সোল গাডির কুরিগে খবরে ইসরায়েল খাসাগে কুড়কুদি নাকাস্তুকা হামলা দেকমান আলিফতালুম বনে ফাওয়া খবরেগে তাফসিল মিনুহু ফাহাগা কলবে মিগে ইতুরুম হাঙ্গুরামাগে ফাহুন হরমস কান্ডোলিগা রেকর্ড মিসুরহিগে দশম দীফা খবরগে ইতুরুম হোয়াটসঅ্যাপ হিঙ্গান ইন্ডিয়া মিহে মিসুরহিগে দশম ফা খবরগে তাফসিল
1: দেন দাউর নিউজ আমি বালালানি ফাহ কলবে খবর তাক বালালায়ারু আড্ডু বহু সওয়াল কুরম মিনিস্টার বিদালবি দে হনু আকম মিসুরহিগে দশং এ খবর কা এমআই বিম উইস বাই সাইট তাক ডলার লিমিট খান্ডা লাফি মি সুরহিগে দশং এ খবরে হাম মিনু হুম ফাহ কলবে পিএনসি গে শাকিল ইসিয়ং আইয়ন কুরন রুহুন দিন খবরা ডাইমোফিন ট্রেফিক কুরুমগে কুশুকা মিহাকু ফানসেভিস আহার জাল মিসুরহিগে দশং এ খবরকা শাকিল হজ কোপারেশন ইস্তিফা দেবে খবরা ইতুরু দে মিহাকু হিমবিস পজিটিভ জুমলা আদদু বাবিহ মি মিগে গ্যাগনক ফনর গডিরু কুরিগে খবরে ইতুরু খবর তাক বালালায়ারু নফসানি হিয়ং এদি মিদিয়াহারু দিহাস কোলু লিবুনু মিসুরহিগে দশং এ খবরকা জিনসি গোনাগে মাসলেগ ইন্টারপোল রেড নোটিস মিনুহুম বেস মিখবর ফাহা কোলেবে বোহিয়াবহি কান্দিবে রশকুং রাববহি কাম বদল কুরেবে ইসলাহে মিসুরহি গদশং খবরকা বর্ডার হুরস কুত্তং হুট্টুয়ং আমেরিকা ইয়াকু এমওইউ এ মিসুরহি গদশং দেফাওয়া খবরে মিনুহুম ফাহা কোলেবে দেন মি ফাহা কোলেবে খবর তা কি দে মা কুরি কি খবর তা মিবনি
0: আওয়াস বালালানা আওয়াস বালালা আইরুগা কুরিং কিয়া নুলেবে খবর তকে সুরহি তকিয়াল দেবে তো মসকে কুরানা ডাইমোফিন ট্রাফিক কুরি মিহকু ফান সার্ভিস আহার জালা মি সুরহি গে দশুন দেফা খবর মিনুহু ফাহ কলেবে মি গেতুরুন কাউন্সিল তকং এহিবু মং এমডি পিং হা সফি হে মি সুরহি গে দশুন আলিফা খবর কা ক্যান্সার হসপিটাল দেহাস আশাবি হ্যাঁ নিম্মণি কমল লিফা খবর মিনু হুম ফাহাগ কলেবে দেন পিএনসি কে বাই মেম্বর গে দাহিরা তাক ল্যাপটপ হাদিয়া কফি কমল লিফা খবর কা আম হিদমেতেরিং গে মসাকে তাক রাইস কে তাওরিফ মিসরুহি গে দশুন লিফা খবর মিনু হুম ফাহাগ কলেবে মিনু হুম ফাহ কলেবে দুনিয়া গে মশুম ফাহ কলেবে খবর কা বালালায়রু মা ফাহুগে খবরে মিনুহুগা নে দুনিয়াগে মাসুম ফাহা কলেবে হেমা মিয়া হিসাবু নুজ তাকুং কে সুরহি তাকুং মি গেনিস্তে ব্যা কুরকোল্লা ফা আনিকা সামা গাডিরগে ফেশুং কাম কাবা আমিল রাকুকে লাভে জহিলানা
2: নদী এখে মেঘাহ দিবে এফ এম গে কমে গাড়ি রেগে ফুরতাম লাভে কাবেস দিবে আমিল রাগে লাভে

ফিয়াবা এহেম ফারা থাকা এউরেন আলুখং করেতে এই উডু থাকাই বিমু এভেস এচ্ছাকুং এউরেন না রিজকু দিন মিলকুবে গেন ওয়া থাকিচ্ছে আদি এতাকেচ্ছা একামাখা কুলদান বেগেনে নুমেবে মেয়ে।

0: আদি আল্লাহ একলাঙ্গে হেদেবি তাকে হিয়া তিয়ামিহুন নাটকা লেবি আদি তিয়ামিহুন রক্কা তেরকন লিবগতম বদে তিবেনে তন্তং ফারুবদ থকুন তিয়ামিহুন নাটকা লেবি আদি ফিনিহুন কমু তিয়ামিহুন রক্কা তেরকুদ্দে ফেরান থাকায় হাঙ্গুরা ম্যাগেন রক্কা তেরকমু তিয়ামিহুন রক্কা তেরকুদ্দে ফেরান্ত তিয়ামিহুন নাটকা একলাঙ্গে দেবি তিয়ামিহুনগে মচ্চ একলাঙ্গে নিয়মায় ফুরিহম খুদ্দেবনি এফদৈনি এই তিয়ামিহুন কিয়মম্বু মঠকে
1: দিবেহি এফএম দিবেহি নায়কু নোয়াদিয়া একে মেগাহার্টজ

এওরিং আল্লাহকে নিয়ামত দানেতে দেং এওরিং এয়ং ইনকার করেতে আদি এওরিং করে গিনামি হুনি কাফিরুন্নী।

আদি আনিয়া বেরুবি মিহু আজাব দেখে হিন্দু এউরেঙ্গে কিবাইং এখান লুয়ে নুখরাবা হুটে আদি ফাস কুরাবানে বায়কু খামগা বিশ এউরেং নুমে বেমে।

আদি এওরেং এদুয়াহ আল্লাহ তসলিম কুরআনেতে আদি এওরেং আমিল্লেয়াং হাদায়গেন উলুনু বাতিল ইলাহুন্তা এওরেন না গিল্লিগিন দানেতে।

আদি ওই গুড়া রদি আলা হারকুর মাফাহম এতি এতি কোলাং এ কষা হালা কু কল্লি খামলে গে ফাদেং থিয়া ব্যা মিহুন নো আসে এ বাহি আহদু তাউগে বার ও লিবগত মাফাহম এ আহদু তং ওয়ালা বয়কু খামগা থিয়া ব্যা মিহুন নো আসে থিয়া ব্যা মিহুঙ্গে মেদুগা ফাসাদ বেরকং উফেদ্দুমা টাকা ওয়িং ইচ্ছে খামগা থিয়া ব্যা মিহুঙ্গে হুয়া তং হাদময়ে এই থিয়া মিহুং করে এব্বয়কু আনেব্বয়কুরে গিন বয়কু খামগা বিদান থিয়ে হামাকাশবরং আল্লাহ থিয়া ব্যা মিহুং একমু ইমতিহান কুরবতে আদি থিয়া ব্যা মিহুং খিলাফে উড়ুন খান্ত ওয়ামে দুহুং একলাঙ্গে থিয়া ব্যা মিহুন্না বয়াং কদ্দেব্বানে কং কাশবরে।

ফাসাদ কুরমটকা ওইং ইচ্ছে কমগা থিয়বা মিহুন নাহদাশে ফাহে এহেম বেজ্জে নমা এ হুয়াগে সাববুম ফাতিল সাবিত ওয়ে হুরুম ফহু এ ফাতিল খসা লাগে হিঙ্গা দানতে আদি থিয়বা মিহুন আল্লাহগে মগুম মিসকুম একে বাকুম উড়ুমগে সাববুম মুসিবাতুগে রহ থিয়বা মিহুন লিবদানতে আদি বড়ুগেম ওয়া আজাব তিয়া বা মি হুন্নম হুটে।